ডক্টর ভবানী শঙ্কর পটেল বলাঙ্গীর, সভাপতি সরস্বতী শিশু মন্দির বলাঙ্গীর। সমর্পণ শব্দ এটা সম ধাতুর আসছি, সম র অর্থ হচ্ছে সম্পূর্ণ এবং অর্পণ সম্পূর্ণ ভাবে অর্পণ হওয়াটা হচ্ছে সমর্পণ, যার অর্থ হচ্ছে নিজকে অন্য নিকটরে সমর্পণ করা এবং এহাকু আমি আত্মসমর্পণ মধ্যে কহিবা। নিজের ইচ্ছা অধিকার তথা নিজ জীবনকু কোনসি উচ্চ শক্তি কিংবা ব্যক্তি ঠারে যদি আমি সমর্পণ করিবা, নিজের অহংকার বা স্বার্থপরতাকু সম্পূর্ণ ত্যাগ করিবা, কোনসি কার্য কিংবা লক্ষ্য কিংবা সম্পর্ক প্রতি সম্পূর্ণ ভাবরে আন্তরিকতা দেখাইবা, ঈশ্বর গুরু কিংবা সত্য সম্মুখরে নিজের অহংকারকু সমর্পণ করিবা। আত্মসমর্পণ অর্থ হচ্ছে মু মোর দুর্বলতাকু ত্যাগ করি, সমর্পণ হেলা এক শক্তি, মো ভিতরে থিবা যে ক্ষুদ্রতা দুর্বলতা কু ছাড়ি দেবাটা হচ্ছে সমর্পণ। জীবনরে আত্মসমর্পণ অত্যন্ত আবশ্যক, কাহিঁকি এই সমর্পণ ভাবটা মনিষ ভিতরে অহংকারকু দূর করিথায়। অহংকার হচ্ছে মু ভাবনা, মু ভিতরে যে অহংকার ভাব রয়েছে এহাকু স্ব মধ্যে কুহাযাইপারে, যেটা কি গর্ব ভাব, তাকে গর্ব ভাব মধ্যে কুহাযাইব। এই যে অহংকারটা হচ্ছে এক মানসিক গোটে বিকার বা মানসিক ভাবনা বলি তাকে কুহাযাইব, যেউতরে জনে ব্যক্তি নিজকে অন্য মানুষ ঠারু শ্রেষ্ঠ মনে করে, গোটে অহংকার ভাব, নিজকে অন্য মানুষ ঠারু গুরুত্ব মনে করে, মানে মো সমস্ত ঠারু বড়, মোঠ আর কেহি বড় নু, জনকর গুণ ধন পদবি যদি বড় হইতিব সে অহংকারী হইতায় বা তা ভিতরে অহংকার সৃষ্টি হইতায়, কিন্তু সমর্পণ ভাব যদি রহুছি সেইটা এই অহংকার গুণটা যদি সমর্পণ ভাব রহিব অহংকার গুণটা ধীরে ধীরে বিলোপ হয়ে যায়।

0: পর্যন্ত মাগণা উপচার পাই হইছেন যোগ্য হিতাধিকারী। এ পর্যন্ত 12 কোটির ঊর্ধ্ব মাগণা চিকিৎসা করা যাইছে, যেউঁথে গরিব পরিবার চিকিৎসা খরচ প্রায় 2 লক্ষ কোটি টাকা সঞ্চয় হয়ে পারিছে। আজ হি আয়ুষ্মান আপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড বনান্তু। অধিক সূচনা পাই 1455 নম্বর কো কল করন্তু।
1: হ্যালো ডায়লগ শ্রেণী।
2: নমস্কার আয়া।
1: হ্যাঁ নমস্কার,
2: ঋতুরাজ কহুছি আয়া, বড়মার তফসিল সংলা ব্লক বলাঙ্গি ডিস্ট্রিক্ট।
1: হ্যাঁ ভালো আছেন তো?
2: হ্যাঁ আয়া ভালো আছেন।
1: পুরাপুরি ভাল না টিকে ভাল?
2: আয়া দুঃখ করে মুশি করে আছে।
1: কোন তো আজ কেন গীত শুনবে
2: আয়া? গীতা গোটে আজ ভিকারি বলটা গোটে জগন্নাথ ভজন দেবে আয়া।
1: আচ্ছা কো ভজন?
2: তোমার শ্রী চরণ বিনম অন্ন জাতি জগবন্ধু গোসাই।
1: হ্যাঁ জগবন্ধু গোসাই নাকি?
2: সমস্ত ভালো আছেন আয়া?
1: হ্যাঁ পুরাপুরি ভাল আছু। বর্ষা কেনা হচ্ছে আপনার সাড়ে?
2: বর্ষা হচ্ছে আজ্ঞা, বর্ষা হচ্ছে। রাতে 4 বজে প্রস্তুত হতে পুরো এখন সারবার না চালি পুরো প্রস্তুত আর।
1: আপনার গাঁ ভাল লাগে না শহর ভাল লাগে?
2: আজ্ঞা শহর বি মানে কমাই করে খাই জানবার লোক লাগে, শহর বি ভাল। আর গাঁরে যদি আমি রহমা বলে কেন ছেলে মেড়া পালন যে কুকুড়া পালন করমা কি আগে বড়মা বলে সেটা বি আমার লাগে প্রস্তুত লাগ বলে।
1: আচ্ছা আপন পালন কিছু করছেন কি কুকুড়া কি ছেলে কি মেঢা?
2: কুকুড়া পালন তো আমার আগ্রহ আছে।
1: আচ্ছা কেতে কুকুড়া রাখিবে আপন?
2: প্রায় আছেন আজ্ঞা।
1: আচ্ছা মানে দেশি কুকুড়া?
2: দেশি কুকুড়া।
1: আচ্ছা আপন কোঠি কিনি আনুছেন সব এগুড়াক?
2: আজ্ঞা এটা নিজে পহলা আমি 4-5 মাই রাখি করি নিজে দামাত থাক অনেক জায়গা থেকে সক্সেস হওয়ার দ্বারা কুকুড়া কিনি করে আমি আসতে বলেছি।
1: আচ্ছা আচ্ছা বর্তমান দাম কেতে আছে আপনার দেশি কুকুড়া?
2: দাম কুকুড়া কিলো 600 টাকা ছিল, ইহাতে বর্তমান সরাবন্ত মাছ লাগি 400 কিলো আছে।
1: 400 টাকা? এই কুকুড়া মানকর গোটে রোগ হুয়ে?
2: হ্যাঁ মরুডি রোগ বলে কুহন্তি, সেটা ভাইস অফিসর যোগাযোগ করি। কুকুড়াকে বেশি বার ভাল রোগ হয় আজ্ঞা, বার কিলোকে আমি বন্ধ করবা পাই ভাইসর মেডিসিন আনি করে দেলে ভাল হয়।
1: আচ্ছা এটা কোন মাসরে হুয়ে?
2: এটা ঠান্ডা মাসরে বেশি হয়।
1: আচ্ছা কাই কি হুয়ে এটা?
2: মানে কুকুড়াকে যেতেবেলে আমি বসন্ত পবন পাহলা টাইমে টিকে ঠান্ডা ঠান্ডা শীত শীত হতে আসছে সময়ের সর্দি সর্দা আইকরি সেমানকে টিকে আঁকি রু নাকরু পানি বাহার সেটা আগে কুয়ে বার ফল।
1: তথাপি আপনার মানে এই যে কুকুড়া পালন করছেন তাঙ্কর রোগ নহা পাই কিছু গুড়ে প্রতিষেধক টিকা দৌছেন কি?
2: হ্যাঁ আমি যদি ভাই সাহেব লেখি করে যদি জমা আমার এত কুকুড়া আছে না টিকা দিয়া যাবে বলে সেমান টিকা যোগাই পারবে।
1: তথাপি আপনার জানিয়া ভিতরে কুকুড়া পালন বেশি লাভ কি?
2: লাভ আছে কিন্তু আমার কার্তিক মাসের শ্রাবণ মাসের মাঘ মাসের দিকে দাম না বিক্রি পটা টিকে ভালো হতে হবেন।
1: ও ডিমান্ড নাই টিকে আপনার এটা নাকি?
2: ডিমান্ড ছিল না। দশহরা না খাইলে তাম না পশ্চিমবঙ্গে তা না খাই দশহরা এই সব জিনিস কুকুড়া বিক্রি হয়।
1: তার মানে এই যে দশহরা হল নুয়াখাই হল ছাড়খাই হল আপন জাণিকি রেট বড়ে দৌছেন কি?
2: হ্যাঁ লোক তো নেবে, লোক নেলে তো রেট বড়ে আজ্ঞা, লোক না নেলে আর বড়ে আজ্ঞা।
1: তথাপি দেশি কুকুড়া অন্ডা কেতে আছে আপনার?
2: দেশি কুকুড়া অন্ডা ইহাতে আজ্ঞা 20 টাকা আছে।
1: দেশি কুকুড়া অন্ডাটা টিকে অলগা নাকি?
2: হ্যাঁ টেস্ট ভালো লাগে আর জলদি কাল কাম হয়। আমার ব্রয়লার অন্ডা যদি খাইবা মাসে তো খাইবা, এটা 10 দিন খেলে তোমাকে আসিযাব।
1: ঠিক আছে ধন্যবাদ দৌছু, আপনার পছন্দর ভজনটি শুনে দৌছু।
2: ডেডিকেট করবো আজ্ঞা, যেতে আমার জয়পুর সন্ধ্যাতে কথা লাগুথিবা সত আমনকু সবকু ভগবান মঙ্গলময় করে মা সমলেশ্বরী জয়যুক্ত রখ বলে রখিবু।
1: ঠিক আছে রইলি, জুহার
2: জুহার।

মহান কৃষ্ণ লীলা এই সঙ্গীতাভিনয়ের বিষয়বস্তু। বৈষ্ণব তীর্থ ওড়িশার কবিগণ কৃষ্ণঙ্কর গাথা গাইয়ে জাতির সভ্যতা সংস্কৃতি ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এই পুরাতন প্রাতঃস্মরণীয় কবিগণক মধ্যরু জয়দেব, কবিসূর্য, গোপালকৃষ্ণ, বনমালী, অভিমন্যু ও ভক্তচরণঙ্কর সেইটি রচনা অব্যক্ত লীলার অর্চনা মাত্র। ওড়িয়ার ভক্ত প্রাণর প্রতীক সূত্রধর রচনাবলী গুড়ি যথাস্থানের বর্ণনা করছেন। প্রথমে জয়দেবঙ্কর অমর লেখনে সজ্জিত হলে কৃষ্ণ গোপীগণক দ্বারা চন্দন চর্চিত নীল কালের বরা চন্দন বনমালার সজ্জিত হয়ে কৃষ্ণকর ত্রিভঙ্গিতে চাহি কবি সূর্য লেখিলে তাহা ভঙ্গী ভুরু নীল ভুজঙ্গী ভ্রমরা জীব সঙ্গী। এনে গোপবালাঙ্কর নীল আনিবার বেড় চালি যায় তো কবি বনমালী দেখিলে নটবড় বাট ও গাড়ি চলচিত্র হয়ে উঠা অনুনয় কালে বাট সার সুহট নাগর যমুনাকু যা নীর আনিকি এই হট হটা গোপরে গাটি গলা বনমালী গোপী মন কথা দেখি মৃদু ভর্ৎসনা করে শ্রীকৃষ্ণকে তোলাগি গোপ দাণ্ড মনরে কালিয়া শুনে চিন্তামণি অভিমান করে দূর কুঞ্জ তলে বিদক্ষ প্রাণর স্বর বাইলে বংশীরে রাধা চঞ্চল হলে গোপালকৃষ্ণ যেমিতি গভীর প্রেমক ঈশ্বর হকিদেই কহিলে কদম্ব বনে বংশী বাজিলারে রাধা দম্ব শিখরি বাজিলারে রাধা অনুযোগ করে অভিমন্ডিত ভাষার কহিলে জীবন নেবাক লগাইছু পাপ প্রীতিকে কৃষ্ণকর গমন দেখি গোপী মন ছন ছন হেলা ভক্তচরণঙ্ক লেখনীরে বিরহ নরক শান্ত করা কবি গোপালকৃষ্ণ কৃষ্ণকে আহ্বান কলে ভক্তর ডাক শুনি শ্যামবন্ধু কহিলে সঙ্গে নিরে রাস রঙ্গে নিরে দোষ ক্ষমা কর জীববন্ধু রুষনা ওড়িয়া ভক্ত কবি ওড়িয়া জাতক আশীর্বাদ কলে পূর্ণ পবিত্র মহান গ্রন্থ ভাগবত লেখি রাস বর্ণনার মধুর হেলা কাব্য ভারত এই রাস রচনার পিঠ হই হেলা তীর্থ পূর্ণ হেলা কৃষ্ণ গাছ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এতরা শিল্পী মানে হলে লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফি। চলচ্চিত্র জীবন মৃত্যু

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এথর আগুটে ভক্তি গীত শুনন্তু। গৌরহরি দলেঙ্ক রচনার শিল্পী হলে প্রীতি নন্দা রাউতরায়।

0: বেতার রূপান্তর শ্রীনাথ মিশ্র, পরিচালনা অশোক মিশ্র এবং পদ্মলোচন দাস। সজ মৌজ প্রচার করব রাতে 9:30। দেশীয় গীত শুনবে রাতে 9:45। শিল্পী মানে হলে প্রীতি পণ্ডা, প্রশান্ত কুমার সামন্তরায় এবং নবকিশোর ভদ্রা। সংসদরে প্রশ্নকালের রেকর্ডিং শুনবে রাতে 10:00। রিলে করব আকাশবাণী দিল্লি। শুনলে আমার সান্ধ্য অধিবেশনের কতটি কার্যক্রম সম্পর্কের সূচনা। আকাশবাণী জয়পুর, সময় দিন 2:47। এই অধিবেশন এটি শেষ করছু। সান্ধ্য অধিবেশন আরম্ভ করব আজ অপরাহ্ন 5:00, কিন্তু বর্তমান ঠার অপরাহ্ন 5:00 পর্যন্ত আমার এফএম প্রসারণের মানে 103.6 MHz যোগে শুনত আকাশবাণী মুম্বাই বিবিধ ভারতীর কার্যক্রম। বর্তমান পাই বিদায় নৌছু।
1: সাহির লুধিয়ানবী কে বোল ইন্দ্রতা কি তরস থি। ইসে পহলে কা গীত জাগতে রহো ফিল্ম কা থা, সলিল চৌধুরী কা সঙ্গীত থা, শৈলেন্দ্র কে বোল থে, আশা ভোসলে কি আওয়াজ থি।

0: আজি বৰটা কবিতা কি আছত কি নাই
1: এ দেয়ালি নাই মামা
0: তুই আজি কেটলস কি রে
1: ওই মামা
0: মোর আইলস কোন আল বানজি আই ভাই কাকি বলতে হলি তোমায় পাঠাই দিলাই গিয়া দেখ
1: মামা বানজি মন সেত আইছো বানজা আমার কে নাই আইছো আরে
0: নাই রে বাবু এবে দেখ আম খাইটা বলে বানজা এবে বানজি মন কে অবিয়াসি গালা ঠিক নাই বানজা মন তো বিড়াস নাই নি আমার সঙ্গে হ্যাঁ হে বানজা মন বিড়লে সিনা আমার টকি মন কেনদা খাইটা সে খবর বার্তা মিছে তোমার লগে রইছি তুমি তো সে কোন কোন বানজির সঙ্গে একা বিড় দিরে বাস ডাইরেক্ট সিনা দাই করি আমার সঙ্গে কথা নাই
1: সে কথা নাই
0: আর জোয়ার কর
1: এই দেখ জোয়ার করু এ দে সমরা পিলা দুই কাউড়ি ফরা সবকে জোয়ার করলি মামা তোকে মিশা জোয়ার করলি
0: তোকে পুনি আরে তুই আশীর্বাদ তো করলি তোকে তিনটা ফরা মাইজি মিল
1: তিনটা নাই মামা গোটাকে
0: আমার ভাই বোনকে মিশা জোয়ার করে দিলনি এ বাবু তুই না জানোস আমার আশীর্বাদ বলে আজকালি গোটেক রেল নাই গোটেক রেল কেনতি নাই বললে আজকালি তো বেড়াবাড়ি খাম ছাড়লা ঠিক নাই আমার তো তাসি লোক আমি ইলি এবারে কাম করবা লোক বুতি মিশে আসত নাই দেখালে মিলত নাই তিনটা কি পাঁচরা যদি আমার টকি মনে নেই রে বুঝ সে মনে বিড়াই দিল তো গোট গুতার কাম করবে কি নাই
1: পশবার আছে কি নাই
0: পশবাটা বলে দেখো সে মনে বুতি কুলি করে আনবাই তোকে উল্টা পশবাই তোকে সুবিধা আছে মা তোর তোকে নাকি বার্নি মুটা সময় ন পিটলে এলা সব লোক
1: পিটিয়েছি সে
0: এলি খাই পাই মুই এটা কইলনি বললে দেখ ইবি মাই জীবন আচত মনুষ মন আচত সব উইয়া চুড়ালা নি পিলা টোকি পাইলেনি মাত্র সে পিলা টোককে খনে যতন কলে একা ডোল
1: না সেটা নাই মামা রে
0: যতন ন করু সে পিলা টোককে কোন দি চার দেগুর কোন বাট উড়ি যাইব খেয়াল সেটাকে মুনাই পুরে এবার দার দিবে সে পিলা দারু মন বলবে হ্যাঁ
1: এবে গটে কানি আছো সে তাকর পিলা টোকে মুসা সম্ভালবা কষ্ট হয়ে গেল মামা
0: কই গলাই নি ইলে সে জন আমার পিলা টোকে মিশা আমি যতন করবার আছে ভেন্ডিয়া পিলা ও কি নাই ডাঙড়া ডাঙড়ি লোক মিশা অত কি ডকরা ডকরি লোক অত পিলা মিশা সবুকে আমার আখি আগে আখা কোন সময় রে বার আছে কাই পাই বলে আজকালি জন আমার দেশ ভিতরে বিন বিন রকমের বেকার ব্যবহার মন চাল্লা আছে কে মদ ব্যবহার যদি সেমনকে যদি সমান সুবিধা নরে তুমি যদি পুলিশ স্টেশন লোক লেখাই করে যদি সে লোককে ন পাঠাইলে আচাস বলি সেবার সেবার কোন তেল বিকবাই কি এবে আমি জন্তি গালে মিশা কাম করবা কাম করবা যাওয়া মনে নাই মাত্র কাইটা আমার জন লেবর অফিস আছে সিটি লেখাইবার আছে আমার জন পুলিশ স্টেশন আছে সিটি লেখাইবার আছে মুই অমকা সমকা বাটে গালি নিয়ে এতে কাম করবা গালি জানবাই নইলে তোমাকে নিয়ে করে বিকবাই সেটা একা আজি এলানি সে বিশ্ব মানব চালান নিরোধী দিবস এলানি আজি বলে মানব বলে লক্ষ্যে এ ব্যাপার বাটকে বন্ধ করু আজির দিনের গোটা শপথ আছে যে এমতি আমার জাগ্রত রেলে আমার কেবি কিনা সেটা তো পর তুমি গীত শুনাইলে তুই খুব চুরচুরায় বসে
1: শুনিবে গায়।

0: Kenta lagala?
1: Mama.
0: Pani marsia te toke se nahin. Pani marwa gita sune li bol.
1: Ke mama su bet kaat gala ka bode bode niman git se baja diya chu sari.
0: Yele bol lagala to.
1: Bol
0: sari. Harigod bol kata toke sunai devi. Alko. Bo dagdor babu ko bet kaat ko liya chi. Tar kata alop sunai devi.
1: Al tebe.
2: Al babu juar lago.
3: Namaskar. Juar.
2: O porcho alop diya babu.
3: Mona Dr. Surya Shekhar Mishra. Mu achi amaro district headquarter hospital. Jaipur re mu achi ENT specialist.
2: ENT বল খাইটা বাবু
3: ENT মানে কান নাক গলা বিশেষজ্ঞ
2: হলে ঠিক না লোক আমি বেট পাইলি অছু আজি সে পয়লে মোক জানবার রেলা কান নাক গলা বলে তো তো তিয়ার কলাস নি হলে কিছু লোক ডকরা ডকরি হত কি নলে পিলা টক মিশা হত কি ভেড়িয়া লোক মিশা হত তা কান মন অল বল শুনি না হ্যাঁ কাই পেছে কান নো শুনবাটা কাই পেছে বাবু সেনতি
3: হ্যাঁ ଏବେ ଦି ପ୍ରକାର ଜିନିଷ ଅଛି ବୟସ୍କ ଲୋକ ଯୋଉମାନେ ସବୁ କାନ ଶୁଭୁ ନାହିଁ ସେଇଟା ସବୁ କଣ ହଉଛି ଯେତେବେଳେ ବୟସ ହେଇଯାଉଛି ତାଙ୍କର ଶିର ଯୋଉଟା କି ଆମର ନର୍ଭ ସିଷ୍ଟମ ଟିକେ ଦୁର୍ବଳ ହେଇଗଲେ ୱିକନେସ ଦୁର୍ବଳ ହେଇଗଲେ ସେଟା ଟିକେ ଆମର କାନ କମ ଶୁଭିବ ବୟସ୍କ ଲୋକ 60 ବର୍ଷ ପରେ ଆଉ ପିଲାମାନେ ଆଉ ଭେଣ୍ଡିଆ ପିଲାମାନେ ଯଦି ତାଙ୍କର ଯଦି କାନ ପ୍ରୋବ୍ଲେମ ହଉଛି ତାହେଲେ ତାଙ୍କର କାନ ଭିତରେ କିଛି ରୋଗ ଥାଇପାରେ କାନ ପର୍ଦା ବି ଫାଟି ଥାଇପାରେ କିମ୍ବା ତାଙ୍କର କାନରୁ ପାଣି ବାହାରି ଥାଇପାରେ କି ଆଗରୁ କେବେ କାନ ବାଜି

0: ডাক্তার বাবু মিশা সারদা এরিছি আম ফোনে সারদা আলু
1: গীত বাজলা নিমান লাগছে মামা
0: মাতর তোকে ন চাইরে বাবু তুই মিশা আর খাতা বার্তা কর শুনাইবি রাত
1: শুনাইবার শুনাইবি গায়ে দে
2: আলে জুয়ার বাবু
3: আইগা নমস্কার
2: আলে তোমার নাম কা না বাবু
3: আমারটা সিনা ভাই গুন্টা কাই বাবু
2: আলে কোন গাম বাবু এটা
3: আমারটা চিত্রকন্ডা পাকে সুকরিগুড়া বলি করে আছে বাবু
2: খাই পাইট কলস বাবু
3: এতি আর পাইটি বলে আর কাটা ডমর ডমর পাতা আছে জমি বাড়ি চাষ বাস পাইটি আর করে কাইলুন কে বাবু
2: আলে চাষ বাসে বড় সারা কলাস নি বর্ষকে গোটে পাতি কলাস নি কি দুইটা পাতি কলাস নি
3: নাই বাবু গোটে পাতি একা আইছি তে
2: কাই পানি পুনা সুবিধা নাই
3: পানি পুনা সুবিধা নাই কাল ডমরটা রে
2: বর্ষা দিনর পানি সংসে তুমি চাষ বাস কলাস নি
3: ওই বর্ষা পানি গেছে কাই কাঁদুল বিরি এটা মন অল্প অল্প হইলা নি
2: আহা এলে চিত্রকোণা পাকা বলে কোন পাকা পাকি বাবু
3: এটা আমার মালকানগিরি জেলা বাবু মালকানগিরি জেলা চিত্রকোণা পাকে সুকরিগুড়া বলি গাঁও
2: হুম এলে চিত্রকোণা নি পাকা আইছি
3: চিত্রকোণা নি গটে 8 কিলোমিটার পর আইছি কি বাবু
2: আহা এলে চাষ বাস বলে খাই খাই চাষ কলাস নি বাবু
3: আমারটা ধান মুন্ডিয়া
2: হুম
3: বিরি কাঁদুল
2: হুম
3: রাশি আরে জটা যাইলো এটা মন তো জুড়ুম এটা মন তো ইলানি বাবু
2: এলে ডঙ্গর

0: পাখি আছে কি বাবু? এতে হলো বাইরের লোক এসে আছে।
1: নাই বাবু, পুরা ডমার ভিতরে একা আছো। ডমার তো গোটে গোটে গাঁর লোকমান অল্প টিকে মেলান পাড়ার জায়গা আছে, তা আমার তেমন বেশি ডমার ভিতরে আছে বাবু।
0: এলে কেতটা ঘর ফেরা আছে বাবু?
1: এতে গোটে 10টা ঘর আছে বাবু।
0: হ্যাঁ, এলে 10টা রাস্তাঘাট নিকো আছে?
1: রাস্তাঘাট মিশা নাই বল নাই কি, করেন্ট ফরেন্ট মিশা টিকে প্রবলেম।
0: এলে তো জন চাষ বাস করলাস নি, দিঘা পি করবা বলে এখন থেকে আসনি বাবু?
1: এবে রোড এলাকায় যে টিকে অলপ নেই বিকবার কমিশা অল্প টিকে সুবিধা লানি, আগে বই করে সিলে রাখা নেই বিকবার বাবু, আন্দ্রা রাখা নেই বিকবার।
0: এলে এখন তোমরা আট বলে সিলের,
1: আট বলে সিলে রাখা আমাকে ফাঁকে হয়ে শিখায়।
0: এলে জীবার আবার হলো সুবিধা আছে।
1: ইন্ডি জিবাটা তো গাটি আছে, ডমর বাট ইন্ডি জিবার কি বাবু।
0: হুম হুম কেত দূরে সিলের তোমার কারণে?
1: আমার গাঁ সিলের গোটে 4 কিলোমিটার পর আছি কি বাবু।
0: হ্যাঁ, এলে তুমি আন্ধ্র বাটে আছো কি বাবু? ওড়িশার ভিতরে আছো সব?
1: নাই আমারটা ওড়িশা কা মালকানগিরি জেলা যে চিত্রকোণ্ডা ব্লক কি।
0: হ্যাঁ, এলে সিলের বলে সেটা আন্ধ্র কি ওড়িশা?
1: এটা আন্ধ্র কয় কি সেটা?
0: এলে সে আন্ধ্র বাটে সে তুমি আট বাট করবার সুবিধা আছে?
1: ওই আন্ধ্র ওখানে গিয়ে আট বাট করবার সুবিধা আছে, সেটা পাকে আছি।
0: হ্যাঁ, এলে চিত্রকোণ্ডা এবাকে দূরে আছে কি?
1: চিত্রকোণ্ডা এবার টিকে দূর হয়েছি, আমার গাঁ তো সানটা, রাস্তাঘাট মিশা টিকে প্রবলেম, কইলে মিশা সরকার মিশা আ করে দেব বলাইনি, কর দত নাই কেন।
0: চিত্রকোণ্ডা লগাই বকে রাস্তাঘাট অলপ নাই
1: ওই রাস্তাঘাট লোক নাই টিকে প্রবলেম করা, লোক অসুবিধা করা।
0: বলে কাইটা প্রবলেম? ডোঙর আছে কি বাবু? কাইটা আছে চিত্রকোণ্ডা জীবাকে?
1: আমার রাতে কাটিং ফাটিং হয় নাই, সে কাটি দেব বলাই বল সঙ্গে কাটি দেব বলাই, রাস্তা কর দেব বলাই নি, করে দেওয়া তো নাই।
0: এলে গাঁ ভিতরে সবু সরকারি সুবিধা আছে?
1: সরকার সুবিধা বলে কিছু নাই বাবু, পানি পুন আমিষা গোটে কুইকাল দেলাই, সেটা মন গাঁ গোটে বিনে মারবাটা গোটে বিনে গাইকি বাবু, খাইবা পিবা হয়ে অসুবিধা, পানি পুন আমিষা।
0: হম হম এলে চাউল চুয়া এলেন সুবিধা দিলাই নি বতা বতি ডোরা ডোগরি মনকে?
1: সেটা মন সবুজ সুবিধা আছে, অল্প অল্প হইলা নি গাই।
0: এলে চাউল চুয়া আনবাকে বাবু কোনটি গেলাস নি?
1: সেটা তো বহুত দূর ইন্ডি ইন্ডি করে দিবার গুন্টাবাড়া, আমার সে পঞ্চায়েত লোক
0: ক্ষেত পারা আছে তোমার গান?
1: আমার গান হয়েছি গোটে 7 কিলোমিটার পর আইসি,
0: হ্যাঁ,
1: চিতরকোণ্ডা পাকাপাকি লোক দিবার।
0: এলে বাবু ডোঙর মর চাষবাস করলাস নি, কিন্তু জমি বাড়ি মর নিজটা আছে কি?
1: জমি আগে যে সে পাটাপত্র নাই কি বাবু, সে গভর্নমেন্টর জমি পার তেমন সে আমার না রে, পাটাপত্র কিছু নাই, ঘর বাড়ি পাটা আছে ওরকম মিল্লা আছে।
0: ও ঘর বাড়ি সে মিলা আছে, কিন্তু পাটাপাটি করাস নাই, নিজে নিজে সে খোলাছে সেটা ডোঙ্গর জমি বলি ফাটা মন মিললা না, সেটা মন বাবু মন আছে খেবে দেবু কাটা কই আছে কি নাই?
1: এমএল মন মিটিং এনতি কাই কাটা মন কইবাই যে তোমার ডোঙার ডোঙার মার রইলে তোমাকে পাটা পত্র রইছি
0: হুম
1: বলি বলি কইবাই, মারলু নি আলে মিশা পাটা পত্র কর দেব বলাই নি, কর দত নাই কাই নাই বাবু।
0: হুম হুম এলে পিলা টকে মন এনতি অঙ্গনবাড়ি স্কুল মন কোনটি পড়বাটা সুবিধা আছে?
1: সুবিধা বলে আমার এই ডোঙার ভিতরে ভিতরে গাঁ মন কেটে কেটে বেশি অবস্থা হয়ে গেলাইনি, ভিতরে ভিতরে গাঁ মন আছে, অঙ্গনবাড়ির লোক যাওয়া নইলানি।
0: ক্ষেত দৌড়েছি তোমার গানে অঙ্গনবাড়ি
1: আমার গাঁ নি অঙ্গনবাড়ি যাওয়া গোটে 5 কিলোমিটার পারা আইসি কি বাবু।
0: স্কুল মিশে দিছে?
1: স্কুল মিশে সিটি আকাশে পাখে আঁকা আছে, অঙ্গনবাড়ি মিশে সে পাখে আঁকা আছে।
0: পিলাটা মন জীবাকে কেন্দ্রে খোলাইনি গেলাইনি কিনা স্কুলে?
1: নাই কেবে কি, গোটে দিন বর্ষকে গোটে 5 থেকে 6 থর যাবে অঙ্গনবাড়ি,
0: হুম
1: আর স্কুল মিশে সেন্টি একা
0: অসুবিধা আছে পিলাটাকে জীবাকে
1: যাবাটা,
0: সাথে?
1: পিলাটাকে যাবাটা অল্প অসুবিধা করা সে যায়।
0: হুম হুম এলে বাবু তুমি বড় সারা খাইবাটা পিবাটা বলে এনতি চাষবাস করেছে তোমার জীবনে খাওয়া নাইলানি?
1: ওই চাষবাস করেছি জীবন একা না, গেনি মিশা খাইবার খাই বাবু।
0: হুম হুম এলে চাষবাস করে কি না আর এনতি কুলি বুতি মিললানি কি নাই?
1: লিবুতি বলে লগে তো লগে পাকে তো টাউন নাই, কাট নাই এটি কমতি বড় কাটা নাই, কোম্পানি সাইড আমার নাই কি নাই বাবু, সেটার পাই আন্দ্রা আগা যাবার সব বলে।
0: আন্দ্রা সে যাইসা? এলে শাক ডাল মন কলাস নাকি নাই?
1: শাক ডাল বলে বল জায়গায় রইলে লোকমন কোলাই নি গোটে গোটে, যে লোকমন কোলাই নি আর আমার বে ভিতরে বলে নাই গাই কি বাবু, চিতরকোণ্ডা বললো করে বলে কমতি মিশা বাট চাষ বাসের টেক নাই, পানি পরিবার চাষ নাই,
0: বর্ষা দিন
1: জানু মাটি মিশা দুই তোর করু বলে নয় গোটে তো রাখাইছি, বর্ষা দিন লাগাই বুকাইছি না,
0: কুমড়া কুমড়ি
1: কুমড়া লাগাইবু বাজি লাগাইবু এই সব অলপ অলপ লাউ লুয়া বলা পড়াটা মন লাগাই বুকাই বাবু।
0: বর্ষা সারা চলনি অলপ নি কইলা নাকি অলপ এনতার অসুবিধা সব হইলা নি অলপ?
1: সচরা চলা নি বলে ঠিক কষ্ট আঁকা বাবু,
0: এনতি সে কষ্ট বাষ্ট হইলে মিশা দুঃখ সুখ করি কিনা এনতি কুলি বুদ্ধি করি কিনা বাইরে যাই কি মিশা যাই করে আসি করি এনতার সাথে তোমার বর্ষা সারা কানা পিনা হইলা নি?
1: ওই সিন্ধি আঁকা হইলা নি বাবু।
0: আলে বাবু তোমার সঙ্গে কথা বড় নির্মাণ লাগলা,
1: ওই
0: রইলেন তবে
2: এলে
1: এনতা তো
2: শুনলো
1: আমার
2: কথাবার্তা মনে
1: খাইবারটা
2: জিও না
1: জিও
2: খাও
1: না
2: না
1: খাও না আরে
2: এলে তাকে আর গীত শুনাই দিলে সে আর কন্ডাক্ট আর অধিক সারদাই থাকা
1: বাজা দিও মা।

0: গীত শুনাইলু, খাতা বার্তা শুনলু, ভাই বোন মন তাহাদারি করে চালত। আমি তো দিনকে কই আহা লাগলো নি, মাতর জন্তি যে মন দাদন খটবাক গালাই নি, সেমন গায়ে কাম করত, গায়ে আমাকে খুলি বুতি মিলে নাই, মাতর সেমন ফাদাই গালাই নি।
1: আমি 10 টাকা খুঁজি বলতে নাই, আমি আজ
0: জীবন যাইছি, দেখ কত লোক মরি গালাই নি, আজ গালাই নি, ক্ষেত্র কমিছে
1: না, ক্ষেত্র কমিছে, মাতর শুন,
0: সে যে 10 টাকাকে সেমন আশাই গির গালাই নাকি, সেমন যে সেতকি কাম ইতি করবাই বলি, সেমন গে ইতি মিছে 10 টাকা
1: জোয়ার
0: লাগো।

0: এই কার্যক্রমের প্রায়োজক হচ্ছেন কৃষি মন্ত্রণালয় ভারত সরকার।
1: হরিয়া দেখ ভাউজ আসলে।
2: আরে তুমি কী আসল জমিক?
3: মু শুনিলি আম ক্ষেতরে বহু চাষী একাঠি হয়েছেন।
2: আর তুমি কোণ ভাবিল? আরে আম ক্ষেতকু NFSM চাষর উন্নত প্রণালী শিখিবা পাই বাছিছেন।
1: হ্যাঁ ভাউজ, বিহন, সার, কীটনাশক এবং পোষক তত্ত্ব গুড়িকর ব্যবহারর সঠিক কথা আমি শিখিবু, উন্নত চাষর স্বপ্নকু আমি সাকার করিবু।
3: আরে বাহ, ইয়ে তো বহুত ভালো কথা।
1: NFSM র সাহায্য সচ্চট, প্রত্যেকটি ক্ষেত পাই উত্তম। অধিক তথ্য পাই নিকটস্থ কৃষি অধিকারীঙ্ক সহ সম্পর্ক করন্তু।

শুনিলে সংসদ সমীক্ষা রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লি আকাশবাণী জয়পুর কেন্দ্র আপনার কার্যক্রম শুণুচ্ছেন কার্যক্রম আমকেন্দ্র প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটার তথা 1467 কিলোহর্জ যোগে এফএম র 103.6 মেগাহর্জ রে আপনার আমকেন্দ্র কার্যক্রম শুণুচ্ছেন মোবাইল ফোন নিউজ অন এআইআর আপ সাহায্যে আকাশবাণী জয়পুর কেন্দ্রর সমস্ত কার্যক্রম আপনার শুনে পারিবেন।